0: মোটু এতদিন কাঁ থিও
1: কি গো কাঁ থিও নি সলে তো নিকাল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না না
1: রেগুলার না আয় রে আনি আবা আপু তো রেগুলার
3: হোয়াট ইজ ইট ম্যাম
4: নমস্তে উই আর দ্য কার্টুন স্কুল জুনিয়র
5: हामीहरूलाई के पनि जानकारी गराउन चाहन्छौँ भने हाम्रो कुनै पनि ब्रान्च होइन, हाम्रो चाहिँ एउटा मात्र स्टुडियो छ कार्टुन स्टुडियोको, त्यो चाहिँ यही छ।
1: कपुलधारा
2: हाम्रो एडमिसन ओपन भएको छ। लभ यु गाइस।